শ্রোতা বন্ধু, সকাল সকাল আপনার যেত বগিচা বুলি আসবে বহুত আনন্দিত লাগে, মন প্রফুল্লিত লাগে, মন উল্লসিত হয়ে থাকে। কিন্তু না আমি সবুজ তাজা ফুলর বগিচা ভিতরে যেত ঘেরায়ে বুলি আসতে বা তাজা বায়ুটিকে যেত আমার শরীর ভিতরক আমি নিয়ন্তি সেতবে নিশ্চিত রূপে আমাকে বহুত ভালো লাগি থাকে। তবে সকাল সকাল সেমিতি এক সুন্দর কাহিনী সহিত আরম্ভ করিবা আজির কার্যক্রম। এক বড় বগিচারে গোটিয়ে বহু সুন্দর গোলাপ গছ থিলা। সেই গছরে এক অতি মনোহর গোলাপ ফুলটিয়ে ফুটিলা। তার গোলাপি পাখুড়া এবং মহক পাই বগিচাকু আসুথিবা সমস্ত লোক তার প্রশংসা করুথিলে। এই প্রশংসা পাই গোলাপ মনরে বহুত অহংকার আসিগলা। সে নিজকু সবুঠারু শ্রেষ্ঠ ভাবিবাকু লাগিলা। দিনে তার নজর গছ মূলরে থিবা এক কদর্য কাকটস বা সপ্তফেণী গছ উপরে পড়িলা। কাকটসর কণ্ঠা এবং রুক্ষ রূপ দেখি গোলাপ তাকে বহুত কটুকথা কহিলা। গোলাপ কহিলা, তু কেতে কদর্য, তো শরীর সারা কণ্ঠা ভর্তি, তু মো পাখে রহিবা আদৌ যোগ্য নুহ। কাকটসটি কিছু নকই চুপ রহিলা এবং ভগবানকে ধন্যবাদ দেলা যে সে তাঙ্কু যেমিতি বি গড়িছন্তি বেশ ভালরে গড়িছন্তি। সময়ের পরিবর্তন, ধীরে ধীরে খরাদিন আসিলা, প্রবল গরম হেলা। এই গরম যোগু বগিচার মাটি শুকিগলা এবং গছগুড়িকু পানি মিলিলা নাহি। পানি অভাবরু গোলাপ ফুলটি ঝাউঁড়িবাকু লাগিলা। তার সুন্দর পাখুড়া গুড়িক শুকি তলে পড়িবাকু লাগিলে। সে নিজের জীবন হারিবা স্থিতিকু আসিগলা। ঠিক এতিকি বেলে গোলাপ দেখিলা যে কিছু চড়াই আসি কাকটস গছরে নিজ থন্ট মারুছন্তি এবং সেথিরু পানি পি তৃপ্ত হেউছন্তি। কাকটস নিজ ভিতরে জমা করে রাখিথিবা পানি দেই চড়াই মানকর জীবন বঞ্চাউথিলা। গোলাপকু নিজ ভুল অনুভব হেলা। সে লজ্জিত হয়ে কাকটসকু কহিলা, মু তোমাকে বহুত খারাপ কথা কইতিলি, কিন্তু আজি তুমি সমস্ত জীবন বঞ্চাউছ, মতে টিকে পানি মিলি পারিব কি, নহলে মু মরিযিবি। কাকটসটি বহু দয়ালু থিলা। সে বিনা কোনসি দ্বিধারে নিজ ভিতর গোলাপর চেরকু পানি দেলা এবং গোলাপর জীবন বঞ্চাইলা। তবে এই ছোটিয়া কাহিনী আমি জানিবাকু পাইলে বাহ্য রূপ সবুলে প্রতারণপূর্ণ হইথায়। কাহার বাহ্য সৌন্দর্য দেখি তাকে শ্রেষ্ঠ কিংবা কাহার রূপ দেখি তাকে তুচ্ছ ভাবিবা উচিত নুহে। কারণ গুণ এবং পরোপকার হি মানুষকে মহত করিথায়, না কি তার রূপ তাকে মহত করিথায়। অহংকার কেবল পতনর কারণ হইথায়। নিজ ভিতরে থাকা অহংকারকু অহম ভাবকু দূর করি এক সুন্দর ব্যক্তির অধিকারী হওয়ার চেষ্টা করন্তু।

0: শ্রোতা বন্ধু, আমি কিছু প্রতিভা কিছু ব্যক্তি বিশেষক কার্যক্রমে সামিল করেছি। সেইভাবে আজির কার্যক্রমে চলিত মাস প্রকাশ পাই ওড়িশা প্রশাসনিক সেবার নিজের স্থান রাখি জনে প্রশাসনিক অধিকার আমি সামিল করছু। তাঁর রাইছুঁয়ারে এবং তাঁর না হচ্ছে কুমার ভাগ্যজিত সেঠি। চলন্তু তাঁর সহ কথা হওয়া, তাঁর ওএস পাইবার যাত্রা কিপর লা। কুমার ভাগ্যজিত সেঠি, আপনার আমি অভিনন্দন জনাওছু, স্বাগত করুছু কেন্দুঝর। নমস্কার কেন্দুঝর কার্যক্রম পরিসরক।
1: নমস্কার।
0: এবে আপনার এই যাত্রা কেমিতি থিলা?
1: বহুত সুন্দর বি থিলা আও বহুত কঠিন বি থিলা, মানে বহুত আপ এন্ড ডাউনস রে হি এই জার্নি শেষ হয়েছে। শেষ বি হয়নি মো কহিবা হিসাবরে, আহুরি আগুকু বড়িবার বি অছি, লোকক পাই সেবা বি করিবার অছি, বহুত কিছু আগুকু করিবার অছি।
0: তবে আপন কেবেঠারু এই যে রইলা ওএস বা আপনকর ওড়িশা প্রশাসনিক সেবা পাই প্রস্তুত করুথিলে?
1: মু মোর পিজি সরলা 2021 রে, তারপরে মু ভাবিলি কি মতে একাডেমিক লাইনে যিবার অছি। তারপরে মন বদলা 2022 বড়কু মু মো প্রিপারেশন আরম্ভ করিলি। তারপরে হচ্ছে মু একচুয়ালি ইউপিএসসি পাই লাগিলি, আউ যেতেবেলে ইউপিএসসি রে চারিথর প্রিলিমস বি ক্লিয়ার করি পার নথিলি, তারপরে মু ভাবিলি কি চাহলে বি মতে টিকে মানে প্ল্যান বি দেখিবাকু দেখিবার অছি, তো সেতেবেলে মু ওপিএসসি কু মু জম্প করিলি। তো তারপরে হচ্ছে টেকনিক্যাল যদি দেখিবাকু যা, এটা মোর হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প লা, নহলে মু 2000 ওপিএসসি 2022 যে পরীক্ষা লা যেটা মু 2023 রে দিয়েছিলি, সেটারে হচ্ছে মু প্রি পাস করি তারপরে মু দিল্লি পড়ে আসছিলি, মানে ইউপিএসসি পাই পড়াপড়ি করিবা পাই।
0: আপনার প্রথম অ্যাটেম্প রে যেতেবেলে আপন কোয়ালিফাই করিছেন, নিশ্চিত রূপে আপনাকে কোটি না কোটি টিকে পরিশ্রম বেশি ভালো করিবাকু পড়িথিও, বা আপনকর যে পাঠ পড়িবার ধারা কেমতি থিলা, কেমতি আপন গোটে টাইম টেবিল তৈরি করিদেলে?
1: একচুয়ালি মোর মানে মু যেমিতি কি হুজি মানে ইউপিএসসি পড়াপড়ি করুথিলি, তো সেঠুই মোর বেসিক ফাউন্ডেশন যেটা থিলা, যেমিতি কি হুজি কোন কোন মানে সে অবসর অছি তাকু নেইকিনা মু বহুত মোর ক্ল্যারিটি গোটে ডেভেলপ হয়ে যাইতিলা সেই টাইমরে। তারপরে সেই জিনিসটা হি মতে ওপিএসসি রে সফলতা পাই বহুত সাহায্য সহযোগ করিথিলা, যেমিতি মু পড়ে মানে এমিতি বি নাহি কি হুছিলা প্রতিদিন পড়ি পারুথিলি, মানে যেমিতি কি স্ট্রেস গোটে গোটে দিন স্ট্রেস রে বি পড়ায়, এমিতি বি থাই কি হচ্ছে 2-3 দিন 4 দিন পড়ি ন হুয়ে, কিন্তু হলে বি তাকে ম্যানেজ করিবা পাই কোদিন হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা বি হয়ে যায়, কোদিন ঘন্টে বি হয়ে যায়, কোদিন 6 ঘন্টা বি হুয়ে, কিন্তু মু ট্রাই করে কি মো মাসকর যে প্ল্যান অছি তাকে মু ট্রাই করে কি যেমিতি কি হচ্ছে মোর আভারেজ টাইমটা হচ্ছে 6 ঘন্টা রহু,

0: আকাশবাণী কেন্দুঝর আরম্ভ করেছু সঙ্গীতের বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি।
1: দুই বর্ষের যাত্রা বিকশিত কাহিনী লিখিছি লোকঙ্ক সরকার।
2: সমৃদ্ধ ওড়িশা পাই সুদৃঢ় ভিত্তিভূমি, সংযোগ, সমৃদ্ধি ও সশক্তিকরণের নূয় অধ্যায় লিখিছন্তি লোকঙ্ক সরকার। মুখ্যমন্ত্রী শক্তি বিকাশ যোজনা মাধ্যমে বিদ্যুৎ ভিত্তিভূমির সুদৃঢ়ীকরণ,
1: সুস্থ ওড়িশা, সমৃদ্ধ ওড়িশা, গাঁঠু সহর সবুঠি মিলুছি উন্নত চিকিৎসা সেবা ও সামাজিক সুরক্ষা, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও প্রাথমিক স্বাস্থ্য ভিত্তিভূমির ব্যাপক সুদৃঢ়ীকরণ,
2: বিকশিত ওড়িশার নূয় পরিচয়, জ্ঞান, দক্ষতা ও সুযোগ। সেইথিপাই লোকঙ্ক সরকার নেই আসিছন্তি গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমে গ্রামাঞ্চলরে গুণাত্মক প্রাথমিক শিক্ষা, শিক্ষারে অগ্রগতি, দক্ষতারে সশক্তিকরণ, বিকশিত ওড়িশার সংকল্প,
1: বিকাশের ধারা ওড়িশা সারা। লোকঙ্ক সরকারঙ্কর দুই বর্ষর গৌরবময় সফলতার যাত্রা এবে দেইছি ওড়িশা।

শ্রোতা বন্ধু, সিকেল সেল এক বংশগত রক্ত রোগ। এই রোগরে লাল রক্তকণিকা গুড়িক সাধারণ গোলাকার আকৃতি পরিবর্তে অর্ধচন্দ্র বা দা আকৃতির হয়ে যাঁত, ফলরে শরীরের বিভিন্ন অংশক অম্লজান পৌঁছবার বাধা সৃষ্টি হুয়ে। এই রোগ ছুঁয়া দ্বারা ব্যাপি নথায়, এহা জনে ব্যক্তি ঠারু অন্য জনক সংস্পর্শে ব্যাপে না। সচেতনতা ও সময় উপযোগী পরীক্ষা এবং চিকিৎসা দ্বারা এহাকু নিয়ন্ত্রণরে রখা যাইপারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রচার করুছো ধুড়ুকি গীত, শিল্পী তীর্থানন্দ দাস। শিল্পী প্রথমে গাইছন্তি অচ্যুতানন্দ রচনা।

নমস্কার ভৌণী। আজির বসুন্ধরা কার্যক্রমকু আপনমানঙ্কর অনেক অনেক স্বাগত।

0: নমস্কার শ্রোতা বন্ধু, প্রীতিভরা শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির আলোচনা কার্যক্রম। উপস্থাপনারে মু গৌরাঙ্গ। শ্রোতা বন্ধু, যুগ যুগ ধরি ভগবান শিব ভক্তক আস্থা ভক্তি ও আধ্যাত্মিক চেতনার আধার পালটি আসিছন্তি। ভারতবর্ষর বিভিন্ন প্রান্তরে কোণ অনুকোণরে বিরাজিত অছন্তি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহিত আহুরি অনেক শিবলিঙ্গ। এথিরু শৈব দর্শন ও পূজনর গারিমাময় ঐতিহ্যর সূচনা মিলে। এই জ্যোতির্লিঙ্গ সমূহ দিব্য পবিত্র সনাতন ধর্মর দীপ্তিকু বখাণি থাকে। এই পাবন ক্ষেত্রগুড়িক ভক্তির আলোকরে মনিষ সমাজকু সত্য শান্তি এবং মোক্ষর পথ দেখাই থাকে। আসন্তু শ্রবণ করিবা মহাদেবঙ্কর এই দিব্য জ্যোতি স্বরূপর মহিমা এবং অনুভব করিবা ভক্তির এই অপূর্ব অনুভূতি। তেবে শ্রোতা বন্ধু, আজ আলোচনা কার্যক্রমে রক্ষিছু আলোচনা দেবদেব মহাদেব। আলোচনা করুছন্তি ওড়িশা সাহিত্য একাডেমির পূর্বতন সদস্য তথা বিশিষ্ট সাহিত্য সাধক পিনাকী মিশ্র।
1: যোগেশ্বর ভগবান শঙ্কর মহাদেব, সে কর্পূর সম গৌরবর্ণ, সে করুণার অবতার, সে সংসার সার অর্থাৎ আদিমূল, সে সর্পরাজ বাসুকীঙ্কু বেকরে মাল করে পিঁধিছন্তি, সে হৃদয়রে শান্ত স্থির সদাবসন্ত, সে মাতা ভবানীঙ্ক সহ বাস করন্তি, মাতা ভবানী পার্বতী হেউছন্তি জগতর আদ্যাশক্তি, সেই ভবানী শঙ্কর আশুতোষ লিঙ্গরাজ দেবদেব মহাদেব শিবঙ্কর মহিমা ব্যাখ্যা কলে তো সরিব নাহিঁ। এমিতি গাঁ নাহিঁ যেউঠি শিব মন্দির নাহিঁ, এমিতি হিন্দু ঘর নাহিঁ যেউঠি শিবঙ্কর ফটো বা মূর্তি বা লিঙ্গ নাহিঁ। মন্দির নথিলে মধ্য বটবৃক্ষ মূলে শ্রদ্ধাভক্তিরে লোকে লিঙ্গ পূজা করুছন্তি। সমস্ত নদ নদীর জল শিবঙ্কর মস্তকরে ঢলা হয়ে জলাভিষেক করা যায়। শিব মন্দির শিবালয় শৈবপীঠ শৈবতীর্থ পূজা পরম্পরা এই আর্যাবর্ত ভারতবর্ষর সর্বপ্রাচীন। ভারতরে শৈবধর্মর বহুল প্রসার হয়েছি। তাছড়া ভারত বাহারে বিভিন্ন দেশরে শিবমন্দির মান অছি ও সেঠারে শৈবধর্মাবলম্বী লোকে পূজা অর্চনা করুছন্তি। সচ্চিদানন্দ যোগেশ্বর ভগবান শঙ্কর দেব দেব মহাদেব, সে জগৎগুরু সমস্ত বিদ্যার অধিষ্ঠাতা তথা সমস্ত প্রাণীমানঙ্কর দেবতা। দেব দেব মহাদেব শিব হেউছন্তি সমস্ত দেবতামানঙ্কর দেবতা, এইথিপাইঁ তাঙ্কু মহামহেশ্বর কুহাযায়। তাঙ্কর নাম রূপ ও লীলা অনন্ত অপার, বেদশাস্ত্র সবু তাঙ্করি গুণ ও লীলার মহিমা গান করুছি। সে বৈরাগ্য করুণা প্রেম ও জ্ঞানর অপূর্ব মূরতি, ঐশ্বর্য আদি ষড়গুণ সম্পন্ন হয়ে আশুতোষ উপাসকমানঙ্কর অতি প্রিয়। সেই পরম শিবঙ্কর আরাধনা উপাসনা পাই কেউ অনাদিকালরু কেতে রূপ কেতে নামরে রহিয়াসিছি। সে তাঙ্কর ভক্ত ও উপাসকঙ্কু দর্শন দেই সেমানঙ্কর পূজা প্রার্থনা সফল করিয়াসিছন্তি। এ মানব নিষ্ঠাচিত্তর শ্রদ্ধাভক্তিরে কিঞ্চিত প্রার্থনারে ও শিব পঞ্চাক্ষর মন্ত্র জপরে বি সে সন্তুষ্ট হয়ে কৃপা করন্তি, বর প্রদান করে থাকে। মহাদেব শিবঙ্কর ক্ষেত্র বিশেষ ও বিগ্রহ সম্বন্ধরে এই আলেখ্য প্রসঙ্গে তথ্য ও কিছু রুচিপূর্ণ ঘটনামান উপস্থাপন করিবি। উপাসক মানঙ্কর ভক্তিভাবনা অনুসারে ভগবান শিব বিভিন্ন রূপরে দর্শন দিয়ন্তি এবং তাঙ্কর ভিন্ন ভিন্ন আকারর মূর্তি দেখিবাকু মিলে। সেই হি শঙ্কর, কেউঠি জ্যোতির্লিঙ্গ রূপরে তো কেউঠি রুদ্র রূপরে, কেউঠি শাম্ব সদাশিব রূপরে, নন্দীশ্বর রূপরে, নটরাজ রূপরে, পুণি কেউঠি অষ্টতত্ত্বাত্মক রূপরে পূজিত হেউছন্তি। কেউঠি অর্ধনারীশ্বর রূপরে তো কেউঠি গৌরীশঙ্কর রূপরে, কেউঠি পঞ্চমুখী মহাদেব রূপরে তো কেউঠি হরিহরাত্মক রূপরে, কেউঠি দক্ষিণামূর্তি রূপরে তো কেউঠি পার্থিব রূপরে প্রতিষ্ঠিত হয়ে পূজা পাঁতি। ভারতর কোণ অনুকোণরে মহাদেব বিবিধ রূপরে বিগ্রহ দেবকার্য সেবা পাইয়াসুছন্তি। এইটি মহাদেব শিবঙ্কর কিছু প্রমুখ শৈবপীঠ তথা মন্দিরগুড়িকর সম্যক ধারণা দেবার প্রয়াস করুছি। পঞ্চভূতরে এ জগৎ গঢ়া হয়েছি, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও জীবাত্মা ଏହି ଅଷ୍ଟମୂର୍ତ୍ତି ଦ୍ୱାରା ସମସ୍ତ ଚରାଚର ବିଶ୍ୱର ଜ୍ଞାତ ହୁଏ। ଏହି ଅଷ୍ଟମୂର୍ତ୍ତିଗୁଡ଼ିକର ସମଷ୍ଟି ଏକତ୍ଵ ଓ ଅନ୍ତର୍ଭାବ ଭଗବାନ ଶିବଙ୍କ ପାଖରେ ସ୍ପଷ୍ଟ ରୂପରେ ଦେଖାଯାଏ। ବୋଧେ ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ଶିବଙ୍କର ଏକ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରସିଦ୍ଧ ନାମ ଅଷ୍ଟମୂର୍ତ୍ତି। ଏହି ଦେବାଧିଦେବ ଅଷ୍ଟମୂର୍ତ୍ତିଗୁଡ଼ିକରେ ଏହି ଜଗତ ସୂତା ଗୁନ୍ଥୁଥିବା ମାଳି ପରି ପ୍ରାପ୍ତ ହୋଇଛି। ଭଗବାନ ଶିବଙ୍କର ଏହି ଅଷ୍ଟମୂର୍ତ୍ତିଗୁଡ଼ିକର ନାମ ହେଉଛି ସର୍ବ, ଭବ, ରୁଦ୍ର, ଉଗ୍ର, ଭୀମ, ପଶୁପତି, ମହାଦେବ ଓ ଈଶାନ। ଏହିସବୁ ମୂର୍ତ୍ତିଗୁଡ଼ିକ ପୃଥିବୀ, ଜଳ,

0: ଉମାପତି ଜଗଦ୍ଗୁରୁଙ୍କୁ କୋଟି କୋଟି ପ୍ରଣାମ। ବନ୍ଦେ ଦେବ ଉମାପତି ସୁରଗୁରୁ, ବନ୍ଦେ ଜଗତ କାରଣମ୍, ବନ୍ଦେ ପନ୍ନଗଭୂଷଣ ମୃଗଧରମ୍, ବନ୍ଦେ ପଶୁନାପତିମ୍, ବନ୍ଦେ ସୂର୍ଯ୍ୟ ଶଶାଙ୍କ ବହ୍ନିନୟନମ୍, ବନ୍ଦେ ମୁକୁନ୍ଦ ପ୍ରିୟମ୍, ବନ୍ଦେ ଭକ୍ତଜନାଶ୍ରୟଞ୍ଚ, ବନ୍ଦେ ଶିବ କଳ୍ପତରୁମ୍, ବନ୍ଦେ ଶିବ କଳ୍ପତରୁମ୍।
1: শ্রোতা বন্ধু আপন মানে শুণুলে আলোচনা দেবদেব মহাদেব। আলোচনা করুলে ওড়িশা সাহিত্য একাডেমির পূর্বতন সদস্য তথা বিশিষ্ট সাহিত্য সাধক পিনাকি মিশ্র। শ্রোতা বন্ধু আজ তো সময় ইশারা দেলা আজির আলোচনা কার্যক্রমক এইটি রাখা। কার্যক্রম পরিসর বিদায় নেই রহুছু। নমস্কার।